0: ফিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে
1: মুরাইয়া মারে গেল গুমুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে পথের চিরা কুড়ে।